0: ভোর হইতে উঠি যাও কি একটা ইজতক পহিল কিরণ সঙ্গ ফুলায় লাগত আছে, ফুল প্রকৃতি মে ঘোরায় লাগত আছে, ঊর্জা আবাবালা কাল লেল
1: প্রগতি তখনই ভ সকইয়া যখন পুরুষ আর মহিলা সমান রূপ সা সব ক্ষেত্র মে এক রং হুনকা অধিকার প্রাপ্ত হেতেন।
2: আ মনুখ লেল তো বুঝু অত্যন্ত জরুরি, পানি বুনি নেই হ্যাত তো খেতি নেই হ্যাত, আ খেতি যা নেই হ্যাত উপজা নেই হ্যাত তো আমরা লোকেন খ্যাব কি।
3: মামা বনে জানে বাবা দেনে জাদা।
4: নমস্কার মিথিলা, सुबह 7:05 पर सुनते रहिए आकाशवाणी दरभंगा।
5: मीडियम वेव 231.5 मीटर अर्थात 1296 किलो